0: गिलास तुमको वाफी।
1: निवलों तिन्ना दिया तेंगने नाफन चल नोलंगो तुम फर्ती शुफिया के विदन कर ब्राना कर विदन प्यानिंग अफक प्रेस नाकर तब नन पिपेन ननी रज जब बिलेंगे दफनान रो तेंगा मंगत कंफ्ट देने रेफ तुम दफन जाकांग अंबून बाई इचिंजन मदीन के ते यम तनांग अफर्ट बान फूर्ट ने तेंगे त्योक तु दियान माफ जान निम्नी फतन रनी कंगम तनांग जा मारन चेन आशा जान ने तेंगे
2: Yani zavatra nagnamariky reo zany aty amin'ny fitondrana aty zany misy karazany roa zany ny avy aty amin'ny fitondrana sy avy aty amin'ny vahoaka ny hitako avy aty amin'ny fitondrana zany ny fagnamboarana ny fotodrafitrasa igny zany mo manerana nosy zany moa tsy hitanisa ya ary tsy hitanisany efa vita ary tsy hitanisany mbola tsy vita de aty amin'ny vahoaka ndraiky zany mihegny zany entimanagna zany amin'ny vahoaka zany afa tsy mifandanja amin'ny vidim-piaignana zany ny entimanagna hoe mifehiny zany mitotongana ny vidim-piaignana malagasy
3: ino ary ny andrasanao amin'ny mpitondra magnaraka tsy antsika hoe nazovy nazovy tondra amin'ny tanto efatra amby roapolo sy roa arivo ino andrasana manokana amin'ny mpitondra magnaraky
2: ya anaty moa zany agnontany hoe ny zavatra hitako amin'ny dimitagno fa ny fantanegna anazy zany ndraiky ny amaleko azy mety tsisy fandraisany amin'ny lera mikoraniky teo ny zavatra andraisako amin'ny mpitondra magnaraka zany na zovy hitondra ao na mbola le mpitondra ampiarinasany mbola hitondra io na ohatra mpitondra hafa na tsisy nitondra io fa ny zavatra andrasako dia ny le olo hitondra io zany ampagnaradalagna ny ampiatra ny lalàgna satria zany tegna olagna antsika amin'izao zany tsy fagnarahan-dalàgna fa raha io zany mipetraka tsara fagnarahan-dalàgna io zany tsy sarotro mampandrosony gasy io zany bazin-draha jiaby zany fagnarahan-dalàgna
0: saotra tomboko lahy saotra tomboko vavy
4: isa roa telo zay

0: कुलास तुम कुफा भी
1: मंदिर निशक तो करे ना मांड चिक दे मांड चिक या दे मनुनुफोन ऐसा फाट तुम को फाट से फावांट अकुरे नो दे वोज़ ना नुनुफोन जब अचम शो दिया रिफ़ाज़ेरी नॉन फ़िट एकुंडरा ले तो इच्छाएँ ना इकुलकुलू ना फ़से फ़िवेरा ना सिंफ़ना स्वसुना फ़ाना ना दे यिम मापूती चंफ़ सेना ना मलगासी न्यांतुं दिजो रिफ़ा मांटे नोआ दे चाए फ़ा यिम फ़ा यांड्री अमातंबुं यां रुतलूरा राइशनो अमलाफ़ुं पुल्टी Afaka ameanao fahafapo tanteraka amin'ny lafiny rehetra nefa ianao hitaky izany hoe zavatra hafa zany no andrasana amin'ny politika fa tsy mifota tsy mifitsinjarana hoe mena an'izao mena an'izao mena tsy misy vola anaovana an'izany ary namena an'izany a ary raha zato ampandriana mbola tsy nisy nahavelona olana raha zato ampandriana aloha tsy olona nresaka inona zany no andrasana amin'ny fitondram-panjakana ny fitondrasana fitondram-panjakana sy amin'ny fiainana politika amin'ny ankamoany a de ny any ny ahazony rehetra mahatsapa ny ahafahany aika iroso amin'ny fandrosoana zay no andrasana ary zavatra zay tsy resaka fananana zay tsy resaka fahantrana zay fa resaka toetsaina zay zavatra zay zany hoe toetsain'olona ray mahavaika fahasairanana zay atrehana mivonina ny atrika amin'ny fahasairanana ary mametraka paika azona manaraka zareo ka zay manahirana am'le resaka ny tena marina rehefa lalinao le izy a tsika mbola milona am'le fisainana zay nentina nanjanahana ny malagasy le fisainana nentina nanjanahana malagasy de zavatra tsotra ny arena midadasika ny olona de nylazaina fa tsy nainininina teto dondrona ka noho izany a mba tsy ahapotika na very fanahy reo arenyreo sy azahoana mampiasa azy hoan'ny tany mandroso a de zanahana le firenena zay ny tezaina ary zay foana ny tezaina satria raha jerenareo hatramin'izay a nasiana nandefitra foana ny malagasy a ampandrosoana ny firenena nefa hatramin'izao a aizany nefa rahantsika ka eo no mipetraka ary zay mametraka mazava tsara mihitsy fa amin'izao fotoana zao a efa misafotona zay resaka zay
0: Sotra tombokolahy, sotra tombokovavy.